0: काम के लिए हर अफरतेंसी के लिए मौत के समाचार फरमाइशे या जो भी खबरें आपको देना है आप जाइए हमारा वेबसाइट है और हमारा ईमेल है info@fahunfm.nl। हर एक अफरतेंसी हर एक काम के लिए आप तार कर सकते हैं सोमवार से लेकर शुक्रवार थे सुबह 9 बजे से लेकर शाम को 5 बजे तक। अब टेलीफोन नंबर 07 3652 47। Of mail ons op info@fahunfm.nl. Nogmaals, maandag tot vrijdag tussen 9 en 5 kunt u bellen op nummer 070-365-2247.
1: Advocatenkantoor aan het Raam Zoet wakalet ka kaam karta hai jab bhi aapko ek badhiya wakil ki zaruri par gaya hai.
2: Ingeschreven en gespecialiseerd in de rechtsgebieden register van de orde. Algemene rechtspraktijk, hieronder vallen burgerlijk recht oftewel civiele zaken, bestuursrecht en strafrecht. Personen- en familierecht zoals echtscheiding, alimentatiezaken, omgangsregelingen, ouderschap en erkenning. Jeugdrecht met volgende gebieden. Jeugdbeschermingsrecht, onder toezichtstelling, uithuisplaatsing en jeugdstrafrecht.
1: Advocatenkantoor aan het Raamsoet aan de Hof van Delftlaan 87B. Delft meer, telefoonnummer 015-21-59-22-7.
3: Voor hulp bel nu 015-21-59-22-7.
1: Advocatenkantoor aan het Raamsoet.
4: Dit is het Fahon Hindustani Radio Nieuws. Goedemorgen, ik ben Frank van der Klucht. Door de aanhoudende droogte geldt sinds maandagavond 6 uur een nieuw verbod op het oppompen van water in aanvoergebied Ankersmit bij Salland en Deventer, dat meldt RTV Oost. Sproeien van gras, mais en gewassen mag niet meer. Water voor vee en blussen blijft wel toegestaan. Sinds half juli geldt elders in Overijssel al een beregeningsstop. Na de NAVO-top in Turkije vertrok president Donald Trump heimelijk met een militair vliegtuig in plaats met de Air Force One vanwege een Iraans dreigement om hem te vermoorden. Het Witte Huis loog hierover. Journalisten en stafleden dachten dat ze samen met Trump in het presidentiële vliegtuig zaten. De VS hadden kort daarvoor aanvallen op Iran hervat. De Nederlandse horeca groeit dit jaar nauwelijks doordat consumenten minder uitgeven, terwijl de prijzen in 2026 met gemiddeld 5% stijgen door inflatie en hogere btw. Dat blijkt uit een rapport van ING. Restaurants en cafés verkochten dit jaar 1,6% minder. De omzetgroei komt volledig door hogere prijzen. Rusland voerde nachtelijke luchtaanvallen uit op Zaporizhia en Kiev met ballistische raketten en vliegtuigbommen. In Zaporizhia vielen 5 doden en 20 gewonden, terwijl in Kiev 1 gewonde werd gemeld en brand uitbrak in pakhuizen. Een dag eerder doodde Oekraïne bij een droneaanval op een Russische olieraffinaderij zo'n 13 mensen. En dan tot slot het weer. Vanochtend schijnt de zon al vroeg. De wind waait zwak tot matig uit noordelijke richtingen. Het is aanvankelijk nog fris, maar rond het middaguur stijgt de temperatuur sowieso naar 20 graden. En tot zover het nieuws op Fahon Hindustani Radio.
5: Dit is Fahon Hindustani Radio.
6: Har dil se hamara nata hai, har dil se hamara rishta hai. Aaj bhi hogi kuch miti miti pyare pyare app dwara baatein. Hame aapke khidmat mein Anil Sarju. Har ek ko hamara ram ram namaskar aur assalamu alaikum ho, satyakal ho. Jahan tak ki awaaz pahunche, wahan tak hamara dheer sara paigam pahunche, dheer sara mohabbat pahunche. Aaj mangalwar hai, dekha jaye 8 tarikh august ho chuka hai, 2026 mein hum chal chuke hai. Mangalwar hai, subah ka program hai dosto. कुछ भजन होगी, कुछ पुराने पुराने गाने हम आप लोग को सुनाएंगे और मौसम भी बहुत बढ़िया है। अगर बाहर जाए ताकि तब मोई घाम निकल गए है, थोड़ा सा फ्रेश वेल है मार हो गए। जो भी अपने काम पे जा रहे या कुछ कर रहे, संभल के बच के हर एक चीज़ को करना। जहाँ पे दुख है, दुख और सुख है, हमारा पूरा टीम फाहुन आप लोग के साथ है हर एक दुख में हर एक सुख में। और यही मैं आप लोग से कहना चाहता हूँ, बच के कहना, भगवान के मत भूल जाना। जो भी अपना पूजा पाठ कर रहे हैं, पूजा पे है, हर एक पूजा करने वाले को हम एक बार फिर से बहुत बहुत धन्यवाद करते हैं कि आप लोग पूजा करते हैं। ऐसे ही पूजा करते रहिए और भगवान आप लोग के साथ जरूर है, पूरा टीम फाहुन के आप लोग के साथ है। हम कुछ भजन आप लोग के सुनाएंगे भजन के रूप में, कुछ पुराने पुराने गाने ही, और आज का प्रोग्राम ऐसे एक घंटे का भजन चलेगा और उसके बाद एक घंटा पुराना गाना हम चलाएंगे, उसके बाद है सवाल और जवाब हम भी ले चलेंगे एक घंटे का, और एक घंटे का हम कुछ चुनमुन वाला गाना हम लोग के आप लोग को सुनाएंगे। तब तक के लिए हम चलते हैं, देखा जाए सत्यन जीवम सुंदरम का एक भजन है जो लता मंगेशकर ने गाया है।

0: जी हाँ दोस्तों, ये था हमारा एक घंटे एक घंटा का भजन कपरगाम। हम चलते हैं न्यूज और कुछ रिक्लामों की तरफ, उसके बाद हम आ रहे हैं प्रोग्राम को लेकर।
1: Adverteer nu bij VAHON Hindustani Radio en bel met de afdeling sales. Telefoonnummer 070 365 22 47.
2: Dit is het VAHON Hindustani Radio nieuws. Goedemorgen, ik ben Frank van der Klucht. Bestaande koopwoningen waren in het tweede kwartaal in bijna alle Nederlandse gemeenten duurder dan een jaar eerder. Dat meldt het CBS vandaag en het kadaster. Landelijk stegen de prijzen gemiddeld met 4%. Oost-Gelre kende met ruim 20% de grootste stijging. In 6 gemeenten, waaronder Noord-Beveland, daalden de prijzen juist. Door de grote belangstelling voor de zonsverduistering van morgen zijn eclipsbrillen momenteel erg gewild. Dan schuift aan het begin van de avond bijna 90% van de zon achter de maan. De grootste sinds 11 augustus 1999. Oogartsen waarschuwen dat kijken zonder speciale bril blijvende netvliesschade kan veroorzaken. Huistuin- en keukenmiddelen zoals een cd'tje worden afgeraden. De aanhoudende droogte geldt sinds maandagavond 6 uur. Een nieuw verbod op het oppompen van water in aanvoergebied Ankersmit bij Salland en Deventer. Dat meldt RTV Oost. Sproeien van gras, mais en gewassen mag niet meer. Water voor vee en blussen blijft wel toegestaan. Sinds half juli geldt elders in Overijssel al een beregeningsstop. Na de NAVO-top in Turkije vertrok president Donald Trump heimelijk met een militair vliegtuig in plaats met de Air Force One vanwege een Iraans dreigement om hem te vermoorden. Het Witte Huis loog hierover. Journalisten en stafleden dachten dat ze samen met Trump in het presidentiële vliegtuig zaten. De VS hadden kort daarvoor aanvallen op Iran hervat. En dan tot slot het weer. Vanochtend schijnt de zon al vroeg. De wind waait zwak tot matig uit noordelijke richtingen. Het is aanvankelijk nog fris, maar rond het middaguur stijgt de temperatuur sowieso naar 20 graden. En tot zover het nieuws op VAHON Hindustani Radio.
1: Live vanuit onze high-tech studio in Den Haag. VAHON Hindustani Radio.
0: Ja, dostu. आप सब चुन है फाहुन हिंदुस्तानी रेडियो पे। अभी आप सुन रहे थे न्यूज और कुछ रिक्लामा। ठीक है दोस्तों, हम आप लोग को ले चलते हैं, देखा जाए कुछ पुराने पुराने गाने में आप लोग क्या सुनाऊंगा। मूवी है वो कौन थी, सॉन्ग से मैना बरसू रिमझिम रिमझिम, द क्वीन लता मंगेशकर की आवाज़ अभी आप सुनेंगे। और इसका जो म्यूजिक सजा करके बजाया गया है वो है मदन मोहन, और जो कलम चलाया गया है सिहाई चला जो सिहाई से इस गाने को लिखा गया है हाथ जिसका, वो है राजा मेहंदी अली खान। इस गाने को लिखा है लाइरिक से उसका, और हम सब मिलके सुनेंगे मूवी वो कौन थी। नई कंतीन फिर से तक का है।

0: इसके बाद हम और आगे को अपनी प्यार भरी गीतों के बिहार जोन और प्रोग्राम लेकर चलेंगे हर काम के लिए, हर अपरतेंसी के लिए, मौत के समाचार, फरमाइशे या जो भी खबरें आपको देना है, आप जाइए हमारा वेबसाइट है और हमारा ईमेल है info@fahunfm.nl। हर एक अपरतेंसी, हर एक काम के लिए आप तार कर सकते हैं सोमवार से लेकर शुक्रवार थे सुबह 9 बजे से लेकर शाम को 5 बजे तक। अब टेलीफोन नंबर 9735322047। मेरी इन्फो www.radiofahunfm.nl of mail ons op info@fahunfm.nl. Nogmaals, maandag tot vrijdag tussen 9 en 5 kunt u bellen op nummer 070-365-2247.
1: Dit is het Fahun Hindustani Radio Nieuws. Goedemorgen, ik ben Frank van der Klucht. Een 52-jarige man en een 18-jarige vrouw uit de gemeente Den Bosch zijn aangehouden voor bekladdingen en vernielingen in de Brabantse dorp Engelen en Bokhoven. In de nacht van zaterdag 25 op zondag 26 juli bekladden zij woningen en voertuigen met zeer kwetsende teksten. Al maanden is het onrustig in beide dorpen rondom de beoogde opvang van minderjarige asielzoekers. Politie en mobiele eenheid hebben afgelopen nacht ingegrepen bij de Serventenhal in Surhuisterveen, waar demonstranten de toegangsweg blokkeerden voor een bus met 28 asielzoekers uit Ter Apel. Betogers gooiden spijkers op straat en schaarden zich tegen.